জগুলে জিবে জগুলে চে জগুলে সীমা জগুলে কলা জঙ্গুলে মমি লগুখে জানি গুলে ইলোভা গুড়ে জানি গুলে ওই ছেমু জানি গুলে লুসি দেশে জানি গুলে খেটে ঠুপে নিয়ে জানি গুলে গুলে ছেপে জগুলে আশা তিন থ